আজ মঙ্গলবার, 19শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 9ই জুন 2026 খ্রিস্টাব্দ, 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 20 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যে 6:16 হয়ে 18 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 24 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে, নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে, পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আগামী 12 ঘণ্টা পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

0: Manpreet Kaur, led Women in Blue, posted 179 for 8 in the stipulated 20 overs, powered by Bharti Fulmali's unbeaten 56 runs off 40 balls. India will next face host England in their next warm-up fixture tomorrow. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা উন্নত প্রথায় পাট চাষ, বলবেন ডক্টর শুভঙ্কর বসাক। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে গর্ভকালীন বিপদ সংকেত, এ বিষয়ে বলবেন ডাক্তার সঞ্জয় মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 8:00 জানা অজানা, স্মরণে বরণে টিম বার্নার্স লি, বলবেন পঞ্চানন মণ্ডল। 8:05 নজরুল গীতি প্রসূন ভট্টাচার্যর কণ্ঠে। 8:20 উত্তরণ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। 9:30 আকাশবাণী পডকাস্ট। 10:00 গানের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা। 12:00 শ্যামাসঙ্গীত বিশ্বনাথ চন্দর কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী অঙ্কিতা গুপ্ত। 12:35 উনজমির দুনো ফসল। 1:00 নির্বাচিত নজরুল গীতি। 1:45 মাননীয় সু। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। 5:30 বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠদান করবেন আন্দুল গ্রাম্য হিতকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা লানা বসু, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর। 7:10 তর্জাগান, গোবিন্দ জোদ্দার ও সহশিল্পী বৃন্দর পরিবেশনায়। 7:30 সমীক্ষা। রাত 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা। 8:30 কথায় কাহিনী এবং রংপুর লাইন, রচনা ইন্দিরা মুখোপাধ্যায়, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। 9:30 শ্রবণী। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি প্রসূন ভট্টাচার্যর কণ্ঠে। 10:45 লোকগীতি শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 11:00 শ্যামাসঙ্গীত বিশ্বনাথ চন্দর কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সারেঙ্গি শিল্পী পণ্ডিত রাম নারায়ণ। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 136তম পর্ব। 6:45 অতুলপ্রসাদের গান শিল্পী সুপর্ণা ঘোষ। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 শ্যামাসঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ। 8:50 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 9:10 রাজধারা। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে। 12:12 সুরভি। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীত।

সঙ্গীতের পরপর দুটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুখময় বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশান, 7:10 শ্যামা সঙ্গীত শিল্পী বিশ্বনাথ চন্দ, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িত প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে প্রথমে রাগ যোগিয়া এবং পরে জৌনপুরী রাগে সারেঙ্গি বাজিয়ে শোনাচ্ছেন শিল্পী পণ্ডিত রামনারায়ণ। সারেঙ্গি, প্রথমে রাগ যোগিয়া।

প্রথমে রাগ যোগিয়া এবং পরে জৌনপুরি রাগে সারেঙ্গি শুনলেন শিল্পী পণ্ডিত রামনারায়ণ। আকাশবাণী কলকাতা সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানে শেষ হল। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

রামচরিতমানস শুনলেন। আজ শুনলেন 136তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন অতুল প্রসাদের গান, শিল্পী সুপর্ণা ঘোষ।

অতুল প্রসাদের গান শুনলেন সুপর্ণা ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

সুপ্রভাত বন্ধু, একটা চমৎকার সকাল, ঝলমলে আর স্নিগ্ধ সকাল। শুভেচ্ছা তোমাকে জানাই। তাজা বাতাস, অনেকটা ভালোবাসা। আশা করি আজকের এই নতুন সকালটা তোমার জীবনের নতুন কোনো আশা, পজিটিভ ভাইব আর এক বুক এনার্জি নিয়ে চলে আসুক। ঘড়িতে এখন সময় 7:11, আর রেডিওতে চলছে সুপ্রভাতের আড্ডা। রয়েছে আমি তোমাদের যুববাণীর বন্ধু মেঘবালিকা। চলে এসেছি একদম অন্য রকম একটা সকালের আড্ডা নিয়ে তোমাদের সঙ্গে। বাইরে হালকা রোদ, হয়তো ডাস্টবিনের গাড়িটা হর্ন দিতে দিতে চলে যাচ্ছে, কিংবা পার্কের বেঞ্চে বসে প্রাতঃভ্রমণ শেষ করা একদল মানুষ হাসাহাসি করছে। সবটা মিলিয়ে সকালটা কিন্তু বেশ জমে উঠেছে। আচ্ছা, সকালের কথাটাই না হয় একটু ধরা যাক, জাস্ট একটু ফ্ল্যাশব্যাকে যাও তো। ঘুম থেকে ওঠার পরে এই এক ঘন্টা তুমি ঠিক কি কি কাজ করো? মানে ঘুম থেকে উঠেই চোখ খুলেই অবচেতনে হাতটা চলে গেল বালিশের কাছে, মানে ফোনের কাছে, ঠিক তো? কিংবা নোটিফিকেশন চেক করলে, আধ ঘন্টা ধরে রিলসই স্ক্রল করে গেলে, নাকি বিছানা ছেড়ে আলতো পায়ে জানলার পর্দাটা সরিয়ে বাইরের এক চিলতে রোদের দিকে তাকিয়ে থাকলে, কোনটা করো? কারোর বা হয়তো সকালটা শুরু হয় রান্নাঘরে চায়ের জল বসিয়ে, কেউ বা খবরের কাগজটা খুঁজতে খুঁজতে মেইন গেটের দিকে যায়, কেউ হয়তো চোখ মেলেই তার চারপাশে থাকা ছোট্ট পোষ্য তাদের মাথায় পিঠে পরম আদরে হাত বুলিয়ে দেয়। এটাই তাদের রুটিন, এটাই আমাদের রুটিন। অ্যালার্ম দিয়ে এগুলো কোনোটাই মনে করাতে হয় না। আসলে এটা আমাদের অভ্যেস, আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাস। আমরা অনেকেই বলি না যে কি করব ভাই, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আসলে মানুষের এই স্বভাবগুলো বড্ড অদ্ভুত। কিছু অভ্যাস আমাদের জীবনকে সুন্দর করে তোলে, আমাদের ডিসিপ্লিন শেখায়, আবার কিছু অভ্যেস এমন হয় যা ভীষণ খারাপ। সবচেয়ে বিপজ্জনক কোনগুলো জানো তো? মানে এমন কিছু যেটা খুব সাধারণ তোমার আমার কাছে মনে হচ্ছে, কিন্তু উল্টো দিকের মানুষটার কাছে সেটা মনে হচ্ছে না। তার মনে গভীর আঘাত থেকে যাচ্ছে, সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু কখনো চায়ের কাপে চুমুক দিতে দিতে একটু ভেবে দেখেছো, এই যে ভালো খারাপ অভ্যাসের পেছনে আসলে চারিত্রিক বৈশিষ্ট্য কি লুকিয়ে থাকে? আমাদের মনের ভেতরের কোন দুর্বলতা শক্তি এই অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে? আদৌ করে কি? মনোবিজ্ঞান আমাদেরকে কি বলছে এই নিয়ে? কেনই বা আমাদের মন চাইলেও আমরা সেই অভ্যাসের দাসত্ব ছেড়ে বেরোতে পারি না? আগামী কিছুক্ষণ আমরা এই অভ্যাসের ভেতরের মনস্তত্ত্বের নারী নক্ষত্র নিয়ে গল্প করব। হ্যাঁ, কিন্তু ভয় পেও না, কারণ ক্লাসরুমের ভারী লেকচার বা গুরুগম্ভীর আলোচনা একদমই করব না। কোনো মনস্তাত্ত্বিক তত্ত্ব নিয়ে তোমাদেরকে বোঝাতে বসব না। একদম সহজ সরল ঘরোয়া আড্ডা আমাদের চলছে, যেমন চলবে। আর আড্ডা যখন চলছে তখন সুরের ছোঁয়া থাকবে না, সেটা কি হয়? তাহলে আর দেরি কেন, চলো শুনে নিই একটা গান, ফিরে আসছি গানের পর।

0: শুনছিলে গান, এখন শুনবে আজকের দিনটা কেন বিশেষ, কি কি ঘটেছিল আজকের দিনের কথা।
1: আজ এই দিনে

1752 সালের ভারতের ত্রিচিনোপল্লিতে ইংরেজদের কাছে ফরাসি সৈন্যরা আত্মসমর্পণ করে আজকের দিনে।

1931 সালের আজকের দিনে প্রথম ডোনাল্ড ডাক কার্টুনটি প্রদর্শিত হয়। এবার জেনে নেব আজকের দিনে যে সমস্ত বিখ্যাত মানুষদের জন্মদিবস। বিশিষ্ট সাংবাদিক সম্পাদক কালীপ্রসন্ন কাব্যবিশারদ 1861 সালের আজকের দিনে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা হিতবাদীর সম্পাদক হিসেবে অত্যন্ত সফল ও জনপ্রিয় ছিলেন। সমাজ ও সাহিত্যের বিভিন্ন অসঙ্গতি দূর করতে তিনি ফকিরচাঁদ বাবাজি ও রাহু ছদ্মনামে অসংখ্য কালজয়ী ব্যঙ্গাত্মক ছড়া ও কবিতা রচনা করেছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের স্বাধীনতা সংগ্রামে তার ধারানো কলম এবং স্বদেশী গান তৎকালীন যুব সমাজ ও বিপ্লবীদের ভীষণভাবে অনুপ্রাণিত করত। মাত্র 46 বছর বয়সে জুলাই মাসে জাপান থেকে ফেরার পথে জাহাজে এই ক্ষণজন্মা দেশপ্রেমিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের রাজনীতিবিদ বিশিষ্ট লেখিকা নন্দিনী শতপতি 1931 সালের আজকের দিনে ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ওড়িশার অষ্টম মুখ্যমন্ত্রী এবং ওই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি 1972 থেকে 76 সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি ওড়িয়া সাহিত্য জগতে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল এবং তিনি বিভিন্ন স্মরণীয় সাহিত্যকর্ম রচনা করে গেছেন। তৎকালীন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2006 সালের 4 আগস্ট এই মহিষী নারীর জীবনাবসান ঘটে। ভারতের প্রথম মহিলা আইপিএস কর্মকর্তা কিরণ বেদী 1949 সালের আজকে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন। 35 বছরের বর্ণিল পুলিশ জীবনে তিনি দিল্লি, গোয়া ও মিজোরামের অত্যন্ত সাহসিকতার সঙ্গে ইত্যাদি জায়গাগুলোতে দায়িত্ব পালন করেছেন এবং দিল্লির তিহার জেলের কারাগারে যে যুগান্তকারী সংস্কারের জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসাও কুড়িয়েছেন। সমাজসেবা, মাদক প্রতিরোধ ও বন্দী কল্যাণে বিশেষ অবদানের জন্য তিনি মর্যাদাপূর্ণ ম্যাগসেসে পুরস্কারও পেয়েছেন। পুলিশি পেশা থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতি ও সমাজসেবামূলক কাজে যুক্ত হন এবং পরবর্তীতে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং ফ্যাশন আইকন সোনাম কাপুর 1985 সালের আজকের দিনে মুম্বাইয়ের চেম্বুরে জন্মগ্রহণ করেন। অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনাম 2007 সালে সাওরিয়া চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন এবং পরবর্তীতে রঞ্জনা, প্রেম রতন ধনপায় মতো বহু সফল ছবিতে অভিনয় করেছেন। 2016 সালের মুক্তিপ্রাপ্ত জীবনীমূলক চলচ্চিত্র নীরজায় অসামান্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। অভিনয়ের পাশাপাশি তার অনন্য আধুনিক ফ্যাশন সচেতনতার জন্য তিনি ভারতের অন্যতম সেরা স্টাইল আইকন হিসেবে পরিচিত। এবার শুনে নেব সেই সমস্ত মানুষদের কথা যারা আজকের দিনে আমাদের ছেড়ে চলে গেছেন। আজকের দিনে 1900 সালের 9 জুন 25 বছর বয়সে রাঁচি সেন্ট্রাল জেলে ব্রিটিশদের বন্দী দশায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন মহান আদিবাসী জননেতা বিরসা মুন্ডা। 1875 সালে 15 নভেম্বর জন্মগ্রহণ করেন এই তরুণ, এই ক্রান্তিকারী তরুণ। 19 শতাব্দীর শেষ ভাগে ব্রিটিশ শাসন ও শোষণের জমিদারদের বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন, যে আদিবাসী আন্দোলন, উলগুলানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জল, জঙ্গল আর জমির অধিকার রক্ষার লড়াই তিনি ছোটনাগপুর অঞ্চলে মুন্ডা উপজাতিদের একত্রিত করেছেন, ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিলেন সেই সময়। আজও ভারতের আদিবাসী শোষিত মানুষের কাছে তিনি ধরতি আবা বা পৃথিবীর পিতা হিসেবে পূজিত হন। 1910 সালের আজকের দিনে মাত্র 55 বছর বয়সে বরিশালে ব্রজমোহন কলেজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত বাঙালি শিক্ষাবর্তী ও সাহিত্যিক বঙ্কিমচন্দ্র সেন। 1855 সালে নভেম্বর মাসে অধুনা বাংলাদেশের বরিশালে কালসকাটি

গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন একাধারে সুপণ্ডিত, জনপ্রিয় শিক্ষক এবং দক্ষ অনুবাদক। তিনি বরিশালের ব্রজমোহন কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশে অনন্য ভূমিকা রেখেছিলেন তিনি। শিক্ষা বিস্তারের পাশাপাশি সাহিত্য চর্চায় তার গভীর অনুরাগের ফসল হিসেবে তিনি ইলিয়াড ও টেনিসনের ইন মেমোরিয়ামের মতো কালজয়ী ইংরেজি কাব্যগ্রন্থের অত্যন্ত সার্থক বাংলা অনুবাদ করেছিলেন। 2011 সালে আজকের দিনে 95 বছর বয়সে লন্ডনের রয়্যাল ব্রম্পটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন, যিনি বিশ্বজুড়ে MF হোসেন নামে পরিচিত। 1915 সালে 17 সেপ্টেম্বর মহারাষ্ট্রের পন্ধরপুরে জন্মগ্রহণ করেন এই শিল্পী, আমাদের কালজয়ী শিল্পী, যিনি ভারতের আধুনিক চিত্রকলা এবং অন্যতম পুরোধা তিনি, এবং বম্বের প্রোগ্রেসিভ আর্টিস্ট গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন তিনি। ক্যানভাসে তাঁর আঁকা গতিময় ঘোড়া, মহাকাব্য রামায়ণের, মহাভারতের সিরিজের যে আঁকাগুলো, তার জন্য ভারতীয় সংস্কৃতির বিমূর্ত রূপ তাকে আন্তর্জাতিক স্তরে ভারতের পিকাসো হিসাবে খ্যাতি এনে দিয়েছে।

0: জন্মগ্রহণ করেন তিনি। এই শক্তিমান সাহিত্যিক কৃত্তিবাস যুগের অন্যতম প্রধান কবি হিসেবে বাংলার কাব্যজগৎকে নিজের এক স্বতন্ত্র স্থান সেখানে তৈরি করেছিলেন। পেশাগত জীবনে সাংবাদিকতার সাথে সাথে যুক্ত থাকার সঙ্গে তার ক্ষুরধার কলম থেকে বেরিয়েছে স্বাগত সন্ধ্যা, অগ্নিকুণ্ড ও মেঘমালার গল্পের মতো বহু প্রশংসিত কাব্যগ্রন্থ। কবিতার পাশাপাশি অসাধারণ গদ্যশৈলী বিদেশি কবিতার সার্থক বাংলা অনুবাদের জন্য তিনি পাঠক মহলের সমাদৃত ছিলেন। আজকের দিনে 2006 সালে 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রখ্যাত মারাঠি রঙ্গমঞ্চ ও চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী হেমন্ত কানকার। 1925 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করা এই গুণী শিল্পীর দীর্ঘ কয়েক দশক ধরে তার শক্তিশালী ও সাবলীল অভিনয়ের মাধ্যমে মারাঠি বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছিলেন। অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছেন। থিয়েটারের প্রতি তার গভীর নিষ্ঠা এবং মারাঠি নাট্য সংস্কৃতিকে তার অবদান তার অসামান্য অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বিশ্বজুড়ে ঐতিহাসিক নথিপত্র আর্কাইভের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর আজকের দিনে আন্তর্জাতিক সংরক্ষণাগার দিবস পালন করা হয়। 1948 সালের এই দিনে ইউনেস্কো অধীনে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন আর্কাইভস প্রতিষ্ঠিত হয়েছিল, যার স্মরণে 2008 সাল থেকে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে। যে কোনো দেশের ইতিহাস, সংস্কৃতি, সুশাসন ও জনগণের অধিকারের প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণাগার তার আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই দিবসের মূল উদ্দেশ্যই হলো মূল্যবান দুষ্প্রাপ্য নথিপত্রের সঠিক সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আর্কাইভাল ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্ব ইতিহাসের স্মৃতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই এই দিনটি এক অনন্য তাৎপর্য বহন করে। এই ছিল আজকের দিনের কথা।
1: আজ এই দিনে।

এতক্ষণ শুনছিলে গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ফিরে এলাম আমাদের আড্ডায়। আমরা কথা বলছিলাম আমাদের রোজকারের অভ্যেস নিয়ে, আর তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু মেঘবালিকা। আমরা বলছিলাম এই যে আমাদের রোজকারের যে অভ্যেস, আচ্ছা এই যে আমরা বলি মানুষ অভ্যাসের দাস, মনোবিজ্ঞান কিন্তু এর পেছনে একটা দারুণ মজার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। আমাদের মস্তিষ্কের ভেতরে একটা ছোট অদ্ভুত অংশ আছে জানো তো, যার নাম ব্যাসাল গ্যাংলিয়া। এই অংশটার প্রধান কি কাজ জানো? এর কাজ হলো আমাদের অলস মস্তিষ্কটার শক্তি বা এনার্জি বাঁচানো। একটু সহজ করে বলি, যখন তুমি প্রথমবার সাইকেল চালাতে শিখলে বা প্রথমবার রান্নাঘরে গিয়ে রুটি বেলার চেষ্টা করছিলে, তখন তোমার পুরো মনোযোগটা সেখানে দিতে হয়েছিল তো, ব্যালেন্সটা ঠিক আছে কিনা বা রুটিটা গোল হচ্ছে কিনা, এই নিয়ে মস্তিষ্কেও কিন্তু তীব্র খাটুনি হচ্ছিল। কিন্তু আজ তুমি কিন্তু কারোর সাথে ফোনে অনর্গল গল্প করতে করতে সাইকেল চালিয়ে যেতে পারো, কিংবা সকালে খবরের কাগজে চোখ রাখতে রাখতে দিব্যি গোল গোল রুটি শিখে ফেলছ। কেন জানো? কারণ কাজটা রোজ করতে করতে ওই যে অংশটা, ওটাকে অভ্যেস বানিয়ে অবচেতন মনে লক করে দিয়েছে। এখন মস্তিষ্ক আর খাটতেই চায় না, সে কাজটাকে অটো পাইলট মোডে ফেলে দিয়েছে। তার মানে তুমি ভাবছো তুমি নিজের ইচ্ছায় কাজটা করছো, কিন্তু আসলে তোমার অবচেতন মন তোমাকে ওটা করিয়ে নিচ্ছে। এই যে মানুষের ভালো ভালো অভ্যাস, যেমন ধরো রোজ নিয়ম করে একটু ব্যায়াম করা, ডায়েরি লেখা, রাতে ঘুমানোর আগে বিছানাটা গুছিয়ে রাখা, কিংবা রাস্তায় চেনা কারোর সাথে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করা, এই ছোট ছোট অভ্যাসের আড়ালেও কিন্তু একটা চমৎকার চারিত্রিক বৈশিষ্ট্য লুকিয়ে থাকে। সাইকোলজির ভাষায় একে বলে সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ। এই যে ক্ষমতাটা, এটা যাদের জীবনে যত বেশি থাকে তত পজিটিভিটি বেশি থাকে আর কি। এগুলো কিন্তু আসলে আমাদের চরিত্রের চাবিকাঠি বলা যায়। আর আপাতত সকালের আড্ডাটাকে আরেকটু মিষ্টি করতে আরেকটা গান শুনিনি কেমন? ফিরে আসছি গানের পর।

এতক্ষণ তো আমরা অভ্যাসের ভালো দিকগুলো নিয়ে কথা বলছিলাম, মানে এই যে মিষ্টি মিষ্টি কথা বলছিলাম, এই যে ধরো আমরা রোজ যে অভ্যাসগুলো করি, রোজ হাঁটতে যাওয়া, ব্যায়াম করা, ডায়েরি লেখা, কিন্তু আমাদের একটু অন্যদিকে যাওয়া উচিত, তাই না? এবার বরং একটু আয়নার মুখোমুখি বসি, কি বলো? আমাদের এমন কিছু অভ্যেস থাকে তো যা আমাদের খুব সাধারণ, খুব নর্মাল, ওই যে বলছিলাম তখন, অথচ আমাদের এই ব্যবহারে আমাদের খুব কাছের জনদের তাদের মনে একটা গভীর ক্ষত তৈরি করে দেয়। আমরা হয়তো কাউকে ইচ্ছে করে আঘাত করতেই চাই না, আমাদের মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু আমাদের ওই যে অবলীলায় বলে ফেলা এই অভ্যেসটার জন্য এক নিমেষে ছোট করে দেয়। একটা খুব চেনা উদাহরণ দিই, দেখো তো মেলাতে পারো কিনা। ধরো তোমার কোনো বন্ধু বা তোমার পার্টনার খুব উৎসাহ নিয়ে, অনেক আবেগ নিয়ে তোমাকে একটা কথা বলতে বসেছে সবে। হতে পারে তার অফিসের কোনো গল্প বা তার মন খারাপের কোনো কথা, আর তুমি ঠিক সেই সময়ে তার চোখের দিকে না তাকিয়ে হাত বাড়ালে টেবিলের ওপর রাখা ফোনটার দিকে, খুব ক্যাজুয়ালি নোটিফিকেশন চেক করলে, আর কারোর মেসেজের রিপ্লাই দিচ্ছ, মুখে বলছো বলো বলো আমি শুনছি। কি এটা আমরা করি তো? আমি জানি, আমিও মাঝে মধ্যে করে ফেলি। এইটা হলো বিজ্ঞানের ভাষায় অ্যাটেনশন ডেফিসিট ইন লিসেনিং, এই যে মন দিয়ে না শোনার যে একটা অদ্ভুত ব্যাধি। তুমি তো ভাবছো তুমিও শুনছো, ক্ষতি কি? কিন্তু কাজটাও তো হচ্ছে, কিন্তু সামনের মানুষটার অবচেতন মন তখন রিড করছে, এই মানুষটার কাছে আমার আবেগের মূল্য নেই, সে ভেতরে ভেতরে গুটিয়ে যায়, তার আত্মবিশ্বাস ধাক্কাও খায়। কখনো ভেবে দেখেছো এই যে অভ্যাসের পেছনে ঠিক কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে? মনোবিজ্ঞান বলছে এর পেছনে থাকে এক ধরনের তীব্র হাইপারিগো বা প্রচ্ছন্ন আত্মকেন্দ্রিকতা। যখন আমাদের মন সারাক্ষণ নিজের জগৎ, নিজের ভালো লাগা, নিজের কমফোর্ট জোন এইসব নিয়ে ভীষণ রকম মগ্ন থাকে, তখন সামনের মানুষের মনের ভাষা, তার চোখের ভাষা পড়ার মতো আমাদের ঠিক ধৈর্য থাকে না। আমরা তখন শুধু নিজেতেই ব্যস্ত, নিজেতেই মগ্ন। আজকের এই শান্ত সকালে একবার সত্যি করে ভাবো তো, আমরা কি অজান্তেই এই কাজটা আমাদের মা বাবা বোন বন্ধু সবার সাথে করে আসছি না দিনের পর দিন ধরে? অভ্যাসটা হয়তো খুব ছোট, কিন্তু বিশ্বাস করো ও প্রভাবটা বড্ড মারাত্মক। কিন্তু আর এই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে থাকা উচিত যে তাকে খারাপ লাগাচ্ছে, তার কষ্ট হচ্ছে, তাই বরং আমরা একটু ভাবি এটা। তুমি বরং শান্ত হয়ে একটু বসে ভাবো এই কথাটা, আর আমরা ততক্ষণ একটা গান শুনে নিই।

ফিরে এলাম আমাদের আড্ডায়। আবার অভ্যেস নিয়ে কথা বলছিলাম আমরা, আড্ডার সময় বলছিলাম যে ওই যে অন্যকে আঘাত করে কথা বলে ফেলা, এটা কোথাও গিয়ে আমাদেরকে পরে ভাবলে আঘাত দিচ্ছে যে আমি আমার কাছের মানুষটাকে এতখানি আঘাত করে ফেললাম। তাহলে এইটার কি মানে দাঁড়াতে পারে, আমরা কিভাবে এগোতে পারি, এইসব নিয়েই তো কথা হচ্ছে আজকে। আরেকটা প্রসঙ্গে বলি যে এই যে ধরো অন্যকে আঘাত করা, এটার সঙ্গে এটাও জড়িয়ে রয়েছে এই অভ্যাসটা, দেখো তো মানে মেলাতে পারো কি না। ধরো সব কিছুতে তুমি ক্ষুব্ধ হচ্ছ, মানে তুমি মানে অবচেতন মনে সেটা করছো, যে ধরো তোমার বন্ধু বা কলিগ একটা সুন্দর জামা পরে এসছে, চনমনে মেজাজে সে অফিসে এলো, কিন্তু তুমি তার খুশির মেজাজটা তারিফ করার বদলে প্রথমেই মুখটা কুঁচকে বললে, রংটা না তেমন ম্যারম্যারে লাগছে রে, ঠিক মানাচ্ছে না, ডিজাইনটা পুরোটা একটু পুরনো ফ্যাশনের, এই যে কথাগুলো বললে তুমি হয়তো ততখানি আঘাত করতে চাওনি তাকে, কিন্তু বলে ফেললে। কিংবা ধরো তোমার বাড়িতে মা খুব যত্ন করে একটা জলখাবার বানিয়ে তোমার মুখের সামনে দিল, তুমি প্রথম কামড়টা দিয়েই বললে, উফ কি নুন, বাপরে বাপ। এই যে কোনো কিছুর মধ্যে পজিটিভ দিকটা দেখতে না পাওয়া, অবলীলায় তার খামতিগুলো খুঁজে বের করে আনা, এটা কিন্তু সামনের মানুষটার উৎসাহটা একেবারে শেষ করে দেয়, তাকে এক ঝটকায় গুঁড়িয়ে দেয়। আমরা ভাবি আমি তো জাস্ট স্ট্রেট ফরওয়ার্ডলি বললাম, এতে দোষের কী আছে? কিন্তু মনোবিজ্ঞানের মতে যে মানুষরা অনবরত অন্যের খুঁত খোঁজে, তাদের এই অভ্যাসের পেছনে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কাজ করে তা হলো এক ধরনের অনিরাপত্তা বোধ। এরা আসলে অবচেতনে নিজেদের কোনো খামতি, নিজেদের অসন্তুষ্টি, হীনমন্যতা ঢাকার চেষ্টা করে, এবং সেই ঢাকাটা আসলে ওই যে সেলফ মেকানিজম, ডিফেন্স মেকানিজম, এই যে ডিফেন্স মেকানিজমের ঠেলায় আমি নিজের অপ্রাপ্তিগুলোকে ঢাকতে, অসন্তুষ্টিগুলোকে ঢাকতে অন্যের খুঁতগুলো ধরছি। কি খুব বেশি ভারী ভারী কথা বলে ফেললাম বুঝি? না না, একদমই ভারী ভারী কথা বলতে চাই না, সত্যি কথা বলতে চারপাশে তাকালে কিন্তু এরকম তুমি দেখতে পাবে। আসলে এ তো আমাদের জীবনের চিরন্তন সত্যি, আর চারপাশে কত সম্পর্কই শুধুমাত্র এই খুঁত ধরার অভ্যাসে আস্তে আস্তে করে কেমন তেতো হয়ে গেছে, মিলিয়ে দেখো তো একবার।

এতক্ষণ তো আমরা অভ্যাসের ভালো মন্দ, ইনসিকিউরিটি এই সব নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এবার নিশ্চয় মনে একটা প্রশ্ন আসছে, এই যে এত খারাপ অভ্যেস আমাদের ঘাড়ে চেপে যাওয়া, আমাদের আমরা নিজেরাও বুঝি যে আসলে ভুল হচ্ছে, কিন্তু চাইলেও কেন সহজে বদলাতে পারি না? হ্যাঁ, আসলে এর পেছনে সাইকোলজিটা কি রয়েছে, চলো চায়ের কাপে শেষ চুমুক দিতে দিতে বরং সেইটা জেনে নেওয়া যাক। এমআইটির গবেষকরা মানুষের স্বভাব নিয়ে গবেষণা করতে গিয়ে একটা দারুণ তত্ত্ব আবিষ্কার করেছেন, যাকে বলা হয় হ্যাবিট লুপ বা অভ্যাসের গোলক ধাঁধা। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের মাথার ভিতরে প্রতিটা অভ্যাস মূলত তিনটি ধাপে চাকা ঘোরানোর মতো কাজ করে। এই তিনটি ধাপ কি বলতো? কিউ, ইশারা বা রুটিন বা কাজ, রিওয়ার্ড, পুরস্কার। আচ্ছা, এই যে সহজ একটা সকালের উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে আর একটু সহজ হবে। এই যে ধরো, সকালবেলা তুমি টেবিলে বসে পড়াশোনা করছো বা কাজ করছো, কোনো একটা অফিসের কাজ করছো, হঠাৎ তোমার ভীষণ ক্লান্তি লাগছে, একদম ভালো লাগছে না, এই যে একঘেয়েমি লাগা, বোর লাগা, এটা হলো তোমার মস্তিষ্কের জন্য প্রথম ধাপ, মানে কিউ বা সংকেত। এর জবাবে তোমার অবচেতন মন তোমাকে কি করালো, তুমি চট করে পকেট থেকে ফোনটা বার করলে, এই যে ফোন ঘাটা, এটা হলো দ্বিতীয় ধাপ মানে রুটিন। এই কাজটা করার ঠিক সাথে সাথে তোমার মস্তিষ্ক ডোপামিন হরমোন নিঃসৃত করলো। এই ডোপামিন হলো তো আমাদের শরীরে ফিল গুড হরমোন, যেটা আমাদেরকে সাময়িক আনন্দ দিচ্ছে, রিল্যাক্সেশন দিচ্ছে। এটার জন্যই কিন্তু শেষ ধাপ হলো রিওয়ার্ড, মানে আমরা আনন্দ পাচ্ছি, বুঝলে? মস্তিষ্ক বড্ড লোভী, সে যখনই দেখে যে কাজটা করলে একটা চটজলদি রিওয়ার্ড পাওয়া যাচ্ছে, সে তখন আর লোভ সামলাতে পারে না। তাই জন্য আমাদেরকে একটা কাজ করতে পারি, যে যেটা বদ অভ্যেস সেটাকে যদি আমরা রিপ্লেস করি, মানে আমরা ওই ফোনটা ঘাটার বদলে এক গ্লাস জল খেয়ে নিলাম, কিংবা জানলার কাছে গিয়ে বাইরেটা একটু দেখলাম। মোট কথা, তুমি রিওয়ার্ডের জায়গায় ওই কাজটার বদলে অন্য কিছু দিয়ে সাবস্টিটিউট করছো, তাহলে মস্তিষ্ক ঠিক রিওয়ার্ডের সময় কিছু একটা পাচ্ছে, অন্য কিছু পাচ্ছে, ফলে অভ্যাসটাও কিন্তু বদলাবে। আর এখন শুনে নেব আজকের কথায় কথায়। আজকের কথায় কথায় তো বলবো বিজ্ঞানী গ্যালিলিওর কথা। 1633 সালে তৎকালীন ইউরোপের কুসংস্কার অন্ধবিশ্বাসের দাপটে বিজ্ঞানী গ্যালিলিওর জীবন এক চরম সংকটের মুখে পড়েছিল। নিজের তৈরি দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন পৃথিবী নয় বরং সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত, পৃথিবী তার চারপাশে ঘুরছে। কিন্তু তৎকালীন চার্চ মানে রোমান চার্চ, সে তো একেবারেই মানতে নারাজ এবং তাকে সেই অবস্থায় শাস্তি দেওয়া হয়েছিল। আমরা জানি, সবাই সেই গল্প জানি। তা 69 বছর বয়সে যখন অসুস্থ বিজ্ঞানীকে রোমান আদালত মুখোমুখি হতে হয়, একদিকে ছিল তার সারা জীবনের বৈজ্ঞানিক আবিষ্কার, আর অন্যদিকে ছিল নির্মম নির্যাতন, পুড়িয়ে মারার হুমকি। এই জীবনের এই যে চরম ঝুঁকিপূর্ণ সময়, তখনও আদালতের নির্দেশে তিনি যখন বাধ্য হচ্ছেন তার কথা প্রত্যাহার করতে, তখন কিন্তু ভীষণভাবে তিনি অনর। তিনি শোনা যায় যে তিনি আদালত থেকে বেরিয়ে আসার সময় মাটি ছুঁয়ে স্বগতোক্তি করেছিলেন, তবুও এটি ঘুরছে। আদালত তাকে আমৃত্যু গৃহবন্দী থাকার শাস্তি দিলেও

কুসংস্কার তার সত্যের আলো নেভাতে পারেনি। বন্দিদশাতেও সম্পূর্ণ অন্ধ হওয়ার আগ পর্যন্ত গোপনে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যান, প্রমাণ করে যান যে ক্ষমতার দাপটে সত্যকে সাময়িকভাবে চেপে রাখা গেল চিরস্তরে কিন্তু স্তব্ধ করা যায় না। আর সময় একেবারেই শেষ হয়ে এসছে, ফিরে এলাম আড্ডাতে। আবার কথা বলছি অভ্যাস নিয়ে, কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারবো না, যে ওই যে ঘড়ির কাঁটা বারবার তারা দিচ্ছে, তাই একটা কথাই বলবো, এই যে এতক্ষণ ধরে নানা রকমের আমাদের মনের অন্দরের গলিপথে ঘোরাঘুরি করলাম আমরা, সেইখান থেকে যা যা কুড়িয়ে পেলাম সেই আয়নায় দেখি বরং, আর চেষ্টা করি একটু একটু বদলানোর, খুব বেশি কিছু না, ছোট ছোট করে চেষ্টা করা। রাতে ঘুমানোর আগে চেষ্টা করা ফোনটা দূরে সরিয়ে রাখা, বাড়ি ফিরে মা বাবার সাথে যোগাযোগ করা, কথা বলা, দুদণ্ড সময় দেওয়া তাদের জন্য, এগুলোই, আর বেশি কিছুও নয়। ছোট করে শুরু করলে অনেকটা করা যায়, একটু একটু করে অনেকটা হয়ে যায়। মনোবিজ্ঞান তো বলে যে একটা অভ্যেস তৈরি করতে 21 দিন থেকে 66 দিন সময় লাগে, একটু চেষ্টা করে দেখি না কেমন হয়। আর আজকের সুপ্রভাত এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালোবেসো, আর অবশ্যই যুববাণীর সঙ্গে থেকো। যেতে যেতে রইল এই গানটা তোমাদের জন্য।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

শুনলেন শ্যামা সঙ্গীত বিশ্বনাথ চন্দের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন ম্যান্ডোলিন, শিল্পী নীলোৎপল চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: said, Lord Birsa Munda sounded the conch of freedom against British rule through the Ulgulan movement, calling him the immortal symbol of tribal pride, patriotism and cultural consciousness. The Home Minister noted that Birsa Munda organized tribal society to protect their rights and heritage and gave the conservation of water, forest and land the form of a people's movement. Ministry of Coal has notified the Coal Exchange Rules 2026, paving the way for the establishment of coal exchanges in the country to enable transparent and market-driven coal trading. According to the ministry, the new framework will transform coal marketing from the traditional one-to-many sales model to a competitive many-to-many trading platform, improving price discovery and efficiency. The Coal Controller Organization will regulate and register the exchanges. The rules are available at the website www.coal.gov.in. The International BRICS Agriculture Conference is set to begin in Indore, Madhya Pradesh today. Agriculture ministers, senior officials and experts from 21 countries are taking part in the conference. These include Brazil, China, Russia and South Africa. Foreign delegates will also get a taste of Indore's rich culture and heritage. They will visit historic sites like Rajwada, Chappan Dukan, Sarafa and Mandu. Domestic benchmark indices Sensex and Nifty opened on a higher note this morning, supported by improving sentiment after signs of a pause in hostilities between Iran and Israel. Sensex climbed over 500 points to hit an intraday high of 74,035, while the Nifty also rose to over 100 points to 23,259. Iran and Israel have announced to halt attacks against each other. The announcement was initially made by US President Donald Trump, who said in a post on Truth Social that both sides are looking to do an immediate ceasefire and final negotiations on peace are proceeding. He, however, cautioned that the process could still be affected by what he described as ignorance or stupidity. Mr. Trump also made it clear that the blockade will remain fully in force until a final agreement is reached. And in men's cricket, India A were 0-4 in one overs against Sri Lanka A in the opening match of Tri-Series A Nation A Series at the Rangiri Dambulla International Stadium in Sri Lanka when reports last came in. Earlier, India A skipper Tilak Verma won the toss and opted to bat first. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেনশর্মা। তৃণমূল কংগ্রেসের অন্তত 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। লোকসভায় তৃণমূলের 28 জন সাংসদ ছিলেন, এদের মধ্যে মুখ্য সচেতক পদে থাকা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জনের স্বাক্ষরিত চিঠি গতকাল অধ্যক্ষের কাছে জমা পড়ে। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূলের এই বিক্ষুব্ধ সাংসদরা। এই বৈঠকে ছিলেন রাজ্যসভার পদত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অধ্যক্ষকে চিঠি দেওয়ার পর সন্ধ্যায় আবারও দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিরোধী ব্লকের সাংসদরা, সেখানেও ছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের কটাক্ষ করে বলেছেন, সুখেন্দু শেখর পদত্যাগের কথা ঘোষণা করলেও তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা এই বাকি সাংসদরা এনডিএতে যাওয়ার আগে সাংসদ পদে ইস্তফা দেননি, কেন সেই প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষও কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মমতা ব্যানার্জি লোক চিনতে ভুল করেছিলেন। এদিকে বিজেপি ওই ঘটনায় কোনোরকমভাবে দায়ী নয় বলে রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, এই ঘটনা প্রত্যাশিতই ছিল। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে কথা জানান। বর্তমানে চালু এই 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হল। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ভিভিজি রামজি প্রকল্প। এতে 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান

0: সুনিশ্চিত করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন খাতে 1700 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের একথা জানান।
1: বহুত ফ্রুটফুল মিটিং হুয়া, মেয়ে আভারী হুম, উনোনে হাম লোগকো স্যাংশন লেটার দিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মে দো ফেজ মে 1000 কোটি কে আসপাস। ইস মাইনে লাস্ট ডেট হ্যায় হামারা মানরেগা কা, উসকা বাদ নয়া স্কিম আ রহা হ্যায় গ্রামীণ রোজগার ক্ষেত্র মে, উসকে উপর ভি ইস মাইনে মে কাম করনে কে লিয়ে 700 কোটি সে জ্যাদা উনোনে আজ স্যাংশন লেটার দিয়া, ও রুপিয়া ট্রান্সফার ভি হয়ে যায়গা আর কাম ভি হোগা।
0: অন্যদিকে কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রের বহু জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাননি পশ্চিমবঙ্গের মানুষ।
2: তৎকাল জিতনে ম্যান্ডেজ কি জরুরত থি, রাশি কি জরুরত থি, বো স্বীকৃত কিয়ে গে হ্যাঁ, সড়কে ওহা ঠিক সে বনে, বাকি বিকাশ কে কাম, খেতি কে বারে মে হাম লোগো কা তয় হুয়া হ্যায় কি এক রোড ম্যাপ পশ্চিম বঙ্গাল কা সাইন্টিফিক রোড ম্যাপ বনায়েঙ্গে, অপার সম্ভাবনা হ্যায় সস্য শ্যামলাম ধরতি ওহা কি, সচমুচ মে হর্টিকালচার হো, অনাজ বাকি খেতি হো, ফ্লাওয়ার্স হো, উনকে লিয়ে আদর্শ জমিন হ্যায়, তো এক রোড ম্যাপ ভি পশ্চিম বঙ্গাল মে হাম বনানে ওয়ালে।
0: 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। পূর্বতন সরকারের আমলে হওয়া বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা নিয়েও কড়া অবস্থান নিয়েছেন তিনি। মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, স্বচ্ছতা, আর্থিক নিয়ম শৃঙ্খলা, ডিজিটাল তথ্য বা সরকারি তহবিল ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি দেখা গেলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আবাস যোজনা প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়া ও জমি মিউটেশনের নামে টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন উপভোক্তা এই ব্যাপারে পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের জন্য সরকারি বা বেসরকারি জমি অধিগ্রহণ ও ক্রয়ের ক্ষেত্রে জমির মূল্য নির্ধারণ প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার নতুন অনলাইন ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্র, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্য প্রকল্প রূপায়ণকারী সংস্থা নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমির মূল্যায়ন করতে পারবে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ আবারও তলব করেছে। গতকাল তিনি সিআইডি দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার 3 আধিকারিক তার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে এই নোটিশ ধরিয়ে দেন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কর্মী আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন থেকে আর রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন নেই। তবে রাজ্য সরকারের কোনো সংস্থার আধিকারিক বা কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমতি নিতে হবে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। জনরোষ এড়াতে ভোরবেলাতেই তাকে ফলতা থানা থেকে ডায়মন্ড হারবার কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। এদিকে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পূর্বতন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

ঝাপতাল এবং চার তাল কি সাওয়ারি, এই তালে তবলা বাজিয়ে শোনালেন সুখময় বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মৌসুমী চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। একটু পরেই শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় পুনম সিং।

বিশ্বনাথ চন্দের কণ্ঠে শুনলেন শ্যামা সঙ্গীত, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় পুনম সিং।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি কল হোনা হো ছায়াছবি থেকে, শিল্পী সোনু নিগম।

0: শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তাজিকিস্তানের হিসারে আজ ফিফা প্রীতি ফুটবল ম্যাচে ভারত তাজিকিস্তানের মুখোমুখি হবে। ডাম্বুলায় আজ ত্রিদেশীয় একদিনের ক্রিকেট সিরিজে ভারত এ দল 8 উইকেটে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটলবল চ্যাম্পিয়নশিপে একটি সোনা ও একটি রূপো পদক পেয়েছেন। আসি বিস্তারিত খবরে। তাজিকিস্তানের হিসরে সেন্ট্রাল স্টেডিয়ামে আজ ভারত দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। দুই ম্যাচের এই সিরিজে গত শুক্রবার প্রথম ম্যাচে তাজিকিস্তানের কাছে ভারত 1-3 গোলে পরাজিত হয়েছিল। ফিফা বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচে মেক্সিকোর পুয়েবলায় স্পেন 3-1 গোলে পেরুকে পরাজিত করেছে। বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স ও নেদারল্যান্ডসও জয়লাভ করেছে। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে 3-1 ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। অন্য ম্যাচে নেদারল্যান্ডস 2-1 ব্যবধানে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। এ মাসের 11 তারিখ ফিফা বিশ্বকাপ শুরু হতে চলেছে। মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ডাম্বুলায় আজ ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে ভারত এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দলের প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। ঋতুরাজ গায়কোয়াড় 101, তিলক ভার্মা 80 রান করেছেন। বৈভব সূর্যবংশী 14 রান করেন। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব উইকেট হারিয়ে 269 রান তোলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 1-0 জিতে নিয়েছে। গতকাল সাবাইনা পার্কে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা হয়। 1 বলও খেলা হয়নি, দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে হয়নি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা 41 রানে জয়ী হয়। ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে আজ প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 86 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। বাংলাদেশ 50 ওভারে 8 উইকেটে 284 রান তোলে। মোসাদ্দেক হোসেন 86 রানে অপরাজিত থাকেন। নাজমুল হোসেন শান্ত 67 রান করেন। তানজিদ হাসান 54 রান করেন। নাথান এলিস 3টি, ম্যাট রেনশ, লিয়াম স্কট 2টি করে উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 42 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে 191 রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ক্যামেরন গ্রিন 52 রানে অপরাজিত থাকেন। অ্যালেক্স কেরি 47 রান করেন। নাহিদ রানা 4টি, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন 2টি করে উইকেট নিয়েছেন। মোসাদ্দেক ম্যাচের সেরা হয়েছেন। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। যে দল আগে ঘোষণা করা হয়েছিল তাতে ছিলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তাকে বিশ্রামে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন, বাকি দল একই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম জানিয়েছে ক্রমাগত খেলার কারণে সিরাজকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন, সেজন্য সিরাজকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারত 26 ও 28 জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2টি টি-20 ম্যাচ খেলবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টি-20 ও 3টি একদিনের ম্যাচ খেলবে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের দল শ্রেয়স আয়ার

0: অধিনায়ক তিলক বার্মা, সহ অধিনায়ক অভিষেক শর্মা, সঞ্জু স্যামসাং, ঈশান কিষাণ, শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষয় প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, হর্ষিত রানা, অর্ষদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী এবং প্রসিদ্ধ কৃষ্ণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলা আসন্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারদের একটি তালিকা প্রকাশ করেছে। এই ধারাভাষ্য দলে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও আন্তর্জাতিক তারকা মিতালি রাজ, অঞ্জম চোপড়া এবং ভেদা কৃষ্ণমূর্তির মতো বেশ কয়েকজন ভারতীয়। পুরুষ ভাষ্যকার হিসেবে দীনেশ কার্তিক এবং ভারতের যতীন সাপ্রুও যোগ দেবেন। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরটি শুক্রবার বার্মিংহামের এসবাস্টনের আয়োজক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে। বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটেলবেল চ্যাম্পিয়নশিপে একটি সোনা এবং একটি রৌপ্য পদক জয় করেছেন। প্রজাতন্ত্রী মালদোভায় সদ্য সমাপ্ত এই প্রতিযোগিতায় শিবানী মাস্টার্স বিভাগে সোনা, ওপেন বিভাগে রূপ পেয়েছেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আজ পুরভবনে এক যোগ শিবিরের আয়োজন করা হয়। পুরসভার তরুণ তরুণী কর্মীরা ওই যোগ শিবিরে অংশ নেন। বিশিষ্ট যোগ বিশারদ ডক্টর অভিজিৎ ঘোষের নেতৃত্বে পুরসভার এই যোগ শিবিরে অংশগ্রহণকারীরা যোগ প্রদর্শন করেন। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত ১০টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। প্রথম গানটি রূপম ইসলামের কণ্ঠে, অটোগ্রাফ ছায়াছবি থেকে।

হয় ও বন্ধু তিন দিন হায় হায় ও বন্ধু তিন দিন হায় রে ও বন্ধু তিন দিন হায় হায় ও বন্ধু তিন দিন হায় হায় ও বন্ধু তিন দিন। দেবব্রত বিশ্বাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব 3রা জুন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত বিষয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশ নিয়েছেন বরিষ্ঠ সাংবাদিক কে ভি প্রসাদ, সঞ্চালনায় সোনু সুদ। সোনু সুদ, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে দেশের পরিকাঠামো, পরিবেশ সুরক্ষা এবং শক্তি নিরাপত্তা বিষয়ে সঠিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক কে ভি প্রসাদ। আপনার কাছে মন্ত্রিসভার প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইব, এটি হল বিমান জ্বালানির মূল্য স্থিতিকরণ তহবিল। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্ত বিষয়ে জানিয়েছেন, এই সিদ্ধান্তটিকে আমাদের দেশে অসামরিক উড়ান চলাচলের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? কে ভি প্রসাদ, দেখুন, পশ্চিম এশিয়ার সামরিক সংকটের প্রেক্ষিতে শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই খনিজ তেল তথা জ্বালানির সংকট দেখা দিয়েছে। যেহেতু এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির জন্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে, তাই সকলেই এর ফলে চাপের মধ্যে পড়েছে। জ্বালানির দাম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে বিমান জ্বালানির মূল্য গ্যালন প্রতি $62 থেকে প্রায় $140 পৌঁছে গেছে। এর ফলে বিমান সংস্থাগুলির পরিবহন ব্যয় প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই বিমান জ্বালানির মূল্যে সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে। এরকম এক পরিস্থিতিতে বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার প্রয়োজন হয়ে পড়েছে। এই কারণেই কেন্দ্রীয় সরকারকে মূল্যস্থিতিকরণের প্রয়োজনে অর্থ বরাদ্দ করতে হয়েছে। ভারত সরকার রাষ্ট্রায়ত্ত তেল বিপণনের সংস্থাগুলির জন্য এককালীন ১০,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এর ফলে তেল বিপণন সংস্থা এবং বিমান সংস্থা উপকৃত হবে। যে সমস্ত বিমান সংস্থা ভারতে জাতীয় ও আন্তর্জাতিক রুটে উড়ান পরিচালনা করে থাকে, তারাও এর সুবিধা পাবে। আন্তর্জাতিক বাজারে বিমান জ্বালানির মূল্য বৃদ্ধি হওয়ায় তেল বিপণন কোম্পানিগুলিকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই এই তহবিল থেকে বিমান সংস্থাগুলি ও তেল বিপণন কোম্পানিগুলির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, ফলে বিমানের টিকিটের মূল্য গ্রাহকদের জন্য স্থিতিশীল রাখা সম্ভব হবে। সোনু সুদ, আপনার কি মনে হয় যে এর ফলে বিমানের ভাড়া সত্যি স্থিতিশীল রাখা সম্ভব হবে? কে ভি প্রসাদ, হ্যাঁ, বিমান জ্বালানির মূল্য ক্রমাগত বাড়তে থাকলে বিমান সংস্থাগুলিকে এবং তেল বিপণন সংস্থাগুলিকেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই এদের জন্য যদি জ্বালানি মূল্যে স্থিতিশীলতার ব্যবস্থা করা হয়, তাহলে নিশ্চিতভাবে বিমান ভাড়া স্থিতিশীল রাখা সম্ভব হবে। সোনু সুদ, কিভাবে অতিরিক্ত মূল্যবৃদ্ধিজনিত ক্ষতিপূরণের জন্য এই তহবিল ব্যবহার করা যাবে? কে ভি প্রসাদ, যেমন

পৌঁছে গেছে। এর ফলে বিমান পরিবহনের কার্যকর ব্যয়ও 40%-এরও বেশি বেড়ে গেছে। সোনু সুদ, সরকার এই সমস্যার মোকাবিলায় ঠিক কি ব্যবস্থা নিতে চাইছে? কেভি প্রসাদ, যেমনটা আমরা জেনেছি, কেন্দ্রীয় মন্ত্রিসভা তেল বিপণন সংস্থাগুলির জন্য বিমান জ্বালানির উচ্চ হারে মূল্যবৃদ্ধিজনিত ক্ষতিপূরণের লক্ষ্যে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাবের অনুমোদন দিয়েছেন। সোনু সুদ, আচ্ছা এর ফলে আমাদের দেশের অর্থনীতিতেও কি কোনো প্রভাব পড়বে? কেভি প্রসাদ, দেখুন, শুধু আমাদের দেশেই নয়, বহু দেশেই জ্বালানির উচ্চ মূল্যবৃদ্ধিজনিত কারণে বিমান পরিবহন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ক্ষেত্রে সরকার এরকম এক পরিস্থিতিতে বিমান জ্বালানির মূল্য স্থিতিকরণের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে, তার ফলে এই ক্ষেত্রে কর্মরত 70,000-এরও বেশি মানুষের চাকরি সুরক্ষিত হবে, যার এক ধরনের সদর্থক প্রভাব দেশের অর্থনীতিতে পড়তে পারে বলে আমার মনে হয়। যেহেতু ভারত সরকার বিমান জ্বালানির মূল্যের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে, তাই এই সীমা ছাড়িয়ে মূল্যবৃদ্ধির জন্য সরকার অর্থ বরাদ্দ করেছে। তবে এটা খুবই স্বাভাবিক যে এই সিদ্ধান্ত স্থায়ী হতে পারে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে তেল বিপণন সংস্থাগুলি আমদানিকৃত জ্বালানির মূল্য কোনোভাবেই দীর্ঘ সময় ধরে কমিয়ে রাখতে পারবে না, এটা আশা করাও ঠিক নয়। এছাড়াও আরও একটি বিষয়ও আমাদের দেশের বিমান পরিবহনের ব্যয় বৃদ্ধির কারণ হয়ে উঠেছে, তা হল দেশের পশ্চিম সীমান্তে পাকিস্তান থাকায় ভারতীয় বিমান সংস্থাগুলি তাদের আকাশ সীমা ব্যবহার করতে পারে না, ঘুরপথে তাদের গন্তব্যে উড়ে যেতে হয়। এর ফলে বিমানগুলির আরও বেশি জ্বালানির প্রয়োজন দেখা দেয়। বিমান পরিবহনের ব্যয় ক্রমাগত বাড়তে থাকলে একদিকে যেমন যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে পণ্য চলাচল ব্যয়বহুল হয়ে পড়ে। বিমান পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট পরিষেবা ক্ষেত্রগুলিও ক্ষতিগ্রস্ত হয়। মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে, বিমান জ্বালানি মূল্য স্থিতিকরণ তহবিলটিকে আগামী 36 মাসের জন্য কার্যকর করা হবে। আশা করা যায় এর ফলে তেল বিপণন সংস্থাগুলির ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হবে। পর্যটন এবং শিল্পক্ষেত্রেও এই সিদ্ধান্তের প্রভাব পড়বে। অন্যদিকে দেশের অভ্যন্তরে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলির সঙ্গে নতুন বিমান যোগাযোগের যে পরিকল্পনা রূপায়িত হয় তা বিঘ্নিত হয়। আমাদের দেশে সরকারি উদ্যোগে যে উড়ান প্রকল্প চলছে, তার মাধ্যমে আরও বেশি করে মানুষকে বিমান যোগাযোগ ব্যবহারে উৎসাহিত করা হয়ে থাকে। এছাড়া দেশে ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদার কারণে ও শিল্পসহ নানা ক্ষেত্রে মানুষদের দ্রুত যাতায়াতের জন্য বিমান যোগাযোগ ব্যবহার করতে হয়, তাই এইসব ক্ষেত্রে যাত্রীদের বিমান সফরের খরচকে তাদের নাগালের মধ্যে রাখতে পারলে তার প্রভাব দেশের অর্থনীতিতে পড়ার সম্ভাবনা রয়েছে। সোনু সুদ, কেন্দ্রীয় মন্ত্রিসভার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে তা হল জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে সংশ্লিষ্ট এলাকায় পুরনো ট্রাক এবং দিল্লিও রাজধানী অঞ্চলের পুরনো বাস তুলে দিয়ে নতুন ট্রাক ও বাস চালু করতে 9,885 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনার কি মনে হয় এর ফলে পুরনো ট্রাক ও বাসের মালিকরা BS6 মানের বা বিদ্যুৎ চালিত যানবাহন কিনতে উৎসাহ পাবে? কেভি প্রসাদ, দেখুন, দিল্লি তথা জাতীয় রাজধানী অঞ্চলে বসবাসকারী মানুষদের প্রতি বছরই শীতের সময় প্রবল বায়ুদূষণের সমস্যার মুখে পড়তে হয়। আমরা দেখেছি পুরনো BS4 মানের ট্রাক এবং বাণিজ্যিক বাসগুলি পরিবেশ দূষণে বহুলাংশে অবদান যোগায়। তাই সরকার এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে যাতে গাড়ির মালিককে ভারত স্টেট 6 মানের গাড়ি কিনতে উৎসাহিত করেন, সেই জন্যই এই প্রকল্প হাতে নেওয়া। জাতীয় রাজধানী অঞ্চলে সাধারণভাবে 2,70,000 বাণিজ্যিক যান চলাচল করে থাকে। এর মধ্যে 1,90,000 ট্রাক এবং প্রায় 16,000 বাস রয়েছে। দিল্লির 70 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেসব জায়গা রয়েছে তার মধ্যে হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকা রয়েছে। তাই এই অঞ্চলে চলাচলকারী পুরনো গাড়িগুলিকে পরিবর্তন করে উন্নত মানের BS6 মানের পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি, বিদ্যুৎ চালিত বা
সিএনজি চালিত গাড়ি চলাচলে উৎসাহ দেওয়া হচ্ছে। এই তহবিল থেকে গাড়ির মালিকদের জন্য বেশ কিছু আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন দূষণের সমস্যা কমবে, অন্যদিকে অর্থ

বাণিজ্যের ওপরেও সাধারণভাবে এর একটা সদর্থক প্রভাব পড়বে। সোনু সুদ, কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। কেভি প্রসাদ, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম 3 জুন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত বিষয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশ নিলেন বরিষ্ঠ সাংবাদিক কেভি প্রসাদ, সঞ্চালনা ছিলেন সোনু সুদ। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। মতামত জানানোর পথটি আরেকবার বলছি airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মোকাবিলায় গ্রাহকদের সহায়তা করার জন্য সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্তে পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনার উদ্বোধন করেছেন। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া ও প্রতাপ রাও যাদবের উপস্থিতিতে আজ নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু এবং আহত হয় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দমনপীড়ন বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন দিল্লি নজর রাখছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট, মুজাফরাবাদে বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হওয়ায় যোগাযোগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিষিদ্ধ বন্ধ চলছে। ভীমবার ও কোটির মতন শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। সাধারণ নাগরিকদের ওপর পাক প্রশাসনের দমনপীড়ন বিশ্বের বিভিন্ন দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের বিদেশ নীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের ওপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলোর সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার সক্ষমতা সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
1: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority. So the foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment.
0: ডক্টর জয়শঙ্কর বলেন যে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট কিংবা কোভিড-19 মহামারীর মতো প্রতিকূল পরিস্থিতিতে যখনই কোনো প্রতিবেশী দেশ সংকটে পড়ে, বিশ্ব তখন ভারতকে ফার্স্ট রেসপন্ডার বা সবার আগে সহায়তাকারী হিসেবে দেখে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত কীভাবে বিশ্বব্যাপী জটিলতাগুলো সফলভাবে সামাল দিচ্ছে মন্ত্রী সেই বিষয়টিও তুলে ধরেন। উপসাগরীয় অঞ্চলে নিজেদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ভারত তার স্বাধীন সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ভারতের ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর তিনি বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। পশ্চিম এশিয়া সংঘাতের প্রথম 78 দিনের জন্য সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবগারি শুল্ক হ্রাসও অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র অনুসারে সোনার আমদানি কমেছে। সোনার ওপর উচ্চ হারে আমদানি শুল্ক এবং অন্তত এক বছর সোনা না কেনার জন্য প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে আবেদন রাখেন তারই ফলশ্রুতিতে এই আমদানি কমবে। ওই সূত্র অনুসারে অর্থনীতির বিকাশ চাপের মধ্যে নেই। ওই সূত্র আরও জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার কৃষকদের ভর্তুকিযুক্ত হারে সার সরবরাহ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামীকাল থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে তিনি সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলোকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণই বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে।
2: आज मैं डिटेल अभ्यास के बाद कह सकता हूं कि लैंड पोर्ट का इस तेजी से विकास होने के बाद न केवल व्यापार बढ़ा है, न केवल सुरक्षा सुनिश्चित हुई है, परंतु सीमावर्ती क्षेत्र के संपूर्ण विकास की परिकल्पना में सीमांत गांवों और सीमांत जिलों के अंदर जो पलायन की सबसे बड़ी समस्या थी, इसमें भी लैंड पोर्ट ने एक प्रकार से बहुत महत्वपूर्ण योगदान दिया।
0: প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে আজ বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব, শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতায়। এই উপলক্ষে কলকাতা তথা পশ্চিমবঙ্গে নজিরবিহীন কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গেছে, এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয়, বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির জারি করা হয়েছে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিস কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টায় অংশ নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিম রাজস্থান ও বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক উপকূল, কেরল, মাহে এবং কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 2 দিনে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি আমানুষ ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

0: এবারের গানটি মায়া ছায়াছবি থেকে, লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির কণ্ঠে।
1: তসবীর তেরে দিল মে, জিস দিল

এবারের গানটি কার্বন ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির কণ্ঠে।

এবারের গানটি যোধা আকবর ছায়াছবি থেকে, শিল্পী সনু নিগম ও মধুশ্রী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও তার পার্শ্ব

পূর্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ৮৯% এবং সর্বনিম্ন ৬৬%। বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যাঁরা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

এখন জানিয়ে দেব আজ অর্থাৎ 10ই জুন বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত, শুনবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বলবেন ডক্টর কৌশিক পাল। 6:40 আপনার স্বাস্থ্য, ঘাম ও ঘামাচি বলবেন ডক্টর অবন্তী সাহা। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত ও সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ। 8:00 জানা অজানা, দূষণ রোধে সবুজ রসায়ন বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 8:05 নজরুল গীতি শিল্পী সোহিনী বসু। 8:20 বাংলা কথিকা লোক সংস্কৃতির আনাচ কানাচ। বাবা বুড়ো রায়ের গাজন বলবেন অয়ন ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী আশিস কুমার দাস। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সঞ্চিতা মিত্র। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি উপস্থাপনায় রাহুল আচার্য এবং শ্রীপর্ণা পাল। স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুটবলার প্রভাত লাকড়া। 12:00 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ। 12:15 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত। 12:33 শ্রীভবন বাল্য বিবাহ মুক্ত ভারত আলোচনায় ডক্টর সুপর্ণা গাঙ্গুলি, ডক্টর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, শুনবেন আমার কলম। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে। 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষায় নবম স্থানাধিকারী সাগর মণ্ডলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন কেয়া মুখোপাধ্যায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি শিল্পী জবারানী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাহিত্যে রাজ্য পুরস্কারপ্রাপ্ত গুরুপদ হাঁসদার সাক্ষাৎকার। 6:38 কৃষি কথার আসর, আমন ধানের জাত নির্বাচন ও বীজতলা তৈরি আলোচনায় জয়নারায়ণ রায় শর্মা, সঞ্জয় ভট্টাচার্য এবং রামরঞ্জন দাস রায়। এছাড়াও থাকবে শস্য বিমা কি ও কেন আলোচনায় বিধায়ক মুখোপাধ্যায়, মানস দাস ও রামরঞ্জন দাস রায়ের আলোচনা। 7:30 সমীক্ষা। 8:00 নানা রঙের গান। 8:30 আইনি কথা জুভিনাইল জাস্টিস অ্যাক্ট 2015 নিয়ে অবসরপ্রাপ্ত

জেলা বিচারপতি বিশ্বনাথ ভট্টাচার্যের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন শিল্পী অনিকেত চক্রবর্তী। 9:30 অনুরোধের আসর, 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 দোতারায় লোকসঙ্গীতের সুর শিল্পী সুবল দত্ত, 10:50 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত, সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৃজিতা সেন। 6:35 রামচরিত মানস, শুনবেন 175তম পর্ব। 6:45 ভজন শিল্পী সোহিনী বসু। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়। 8:30 নজরুল গীতি শিল্পী সঞ্জীব ঘোষ। 8:45 দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত। সকাল 9টায় রাসধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। বেলা 10:15 এনজুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। বেলা 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিজ, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। দুপুর 12টায় সুরভি, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন শিল্পী আশিস কুমার দাস। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি শিল্পী সৃজিতা সেন। 5:20 হিন্দি অনুষ্ঠান উর্বেশী, উপস্থাপনায় পপি নাগ। 6:10 হিন্দি কথিকা জাতীয় ভেষজ ও মশলা, জাতীয় ভেষজ ও মশলা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, বলবেন পপি নাগ। 7:10 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ। 7:30 দর্পণ, উপস্থাপনায় পপি নাগ। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 হ্যারাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আজ অর্থাৎ 10ই জুন বুধবারের অনুষ্ঠান পরিচিতি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন আজকের মতো এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ৯ মিনিট হয়ে ৩২ সেকেন্ড। জয় হিন্দ।